আজির ভাবনা রচনা ও উপস্থাপনা মনোজ কুমার পূজারি। আকাশবাণী বলাঙ্গীর বর্তমান প্রচার করুছু অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবত ভাগ 465। সঙ্গীত পরিচালনা করছন্তি রাখাল চন্দ্র মহান্তি, প্রযোজনা সুহাস মহান্তি। শিল্পী মানে হেলে বাদল কুমার আচার্য, সুভাষ দাস এবং পদ্মাবতী দ্বিবেদী।

শ্রোতা বন্ধু, আপনমানে শুনুথিলে বিবিধ ভারতী কার্যক্রম। কার্যক্রম শুনুছন্তি আকাশবাণী বলাঙ্গীর কেন্দ্রর। প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 101.9 MHz যোগে। আরম্ভ করুছু বাতায়ন কার্যক্রম। এতে শুনিবা হিন্দি কথাচিত্রর গীত। প্রথমে সোর কথাচিত্রর গাইছন্তি মুকেশ এবং লতা মঙ্গেশকর। গীত রচনা সন্তোষ আনন্দ। সঙ্গীতরে সজাইছন্তি লক্ষ্মীকান্ত প্যারেলাল।

কথাচিত্র হসিনা মানজাইগি। গাইছন্তি মোহাম্মদ রফি এবং লতা মঙ্গেশকর। গীতরচনা অক্তার রুমানি। সঙ্গীত কল্যাণজী আনন্দজী।

0: law.in या टोल फ्री नंबर 14454 से प्राप्त की जा सकती है।
1: শ্রোতা বন্ধু, বাতায়ন কার্যক্রমে শুণুচ্ছন্তি হিন্দী কথাচিত্রর গীত। এথর শুণবা নাম কথাচিত্রর, গাইছন্তি পঙ্কজ দাস এবং সাথী। গীত রচনা আনন্দ বক্সি, সঙ্গীত লক্ষ্মীকান্ত প্যারেলাল।

রসপতি রে মরু জলমতি ভুক সুসল লড়ু পাতলা লেতি রসপতি রে মরু জলমতি ভুক সুসল লড়ু পাতলা লেতি।

কেনে অছে বলি কেতে নুরু থায়েন পেট পুরু থিলা দেখি মুহ দর্পণ কেনে অছে বলি কেতে নুরু থায়েন পেট পুরু থিলা দেখি মুহ দর্পণ বুড়াই দেলু ভেলা মতে নাই বয়েলু মোর সুখ তুই ধন ছড়েই নেলু বুড়াই দেলু ভেলা মতে নাই বয়েলু মোর সুখ তুই ধন ছড়েই নেলু ঝুরি ঝুরি মরি জিমি নাই বচেন ঝুরি ঝুরি মরি জিমি নাই বচেন তোতে নাই পাইলি মোর সরগর মলি কাহার লাগি আরু জিমি পরা বুলি কাহার লাগি আরু জিমি পরা বুলি কাহার লাগি আরু জিমি পরা বুলি ভাঙি দেলু লাড় গেল সোনা ফুলরে ভাঙি দেলু লাড় গেল সোনা ফুলরে ভালি ভালি দিন যৌছে রে নিয়ালি কাহার লাগি আরু জিমি পরা বুলি কাহার লাগি আরু জিমি পরা বুলি কাহার লাগি আরু জিমি পরা বুলি কাহার লাগি।

0: চকা জন
1: কলে কলে কই দেশ কথা ভুলেই দেবাকে মন কলে কলে কই দেশ কথা ভুলেই
2: প্রচার করলো আঞ্চলিক গীত আকাশবাণী বলাঙ্গীর পরবর্তী কার্যক্রম শুনিপারে আকাশবাণী কটক কেন্দ্রর প্রথমে বিজ্ঞাপন এবং পরে পরে আঞ্চলিক সংবাদ কিছু সময় মধ্যে

0: AIR mobile app. It will also be live streamed on the YouTube channels of AIR News, DD News, the PMO and the Ministry of Information and Broadcasting. Akashvani will broadcast the program in regional languages immediately after the Hindi broadcast. India's economic performance remained resilient despite global uncertainty arising from the ongoing conflict in West Asia. The Finance Ministry's Monthly Economic Review, or MER, for May 2026 says the foreign exchange reserves remained at comfortable levels, even as elevated crude oil prices, tighter financial conditions, and slowing growth in major economies created a more challenging global environment. The index of core industries declined marginally by 0.4% in March, though infrastructure and manufacturing activities maintained underlying momentum. Retail inflation remained contained at 3.4% in March. The report also noted bank credit growth remained steady at over 17% year-on-year. Vice Admiral Sanjay Vatsyayan assumed charge as the chief of the Western Naval Command today, succeeding to one of the Indian Navy's most significant operational appointments. Prior to this role, he served as the Vice Chief of the Naval Staff at Naval Headquarters in New Delhi. Following the change of command, he paid tribute to fallen soldiers at the God of Stamp or Pillar of Honor at the Naval Dockyard in Mumbai. An alumnus of the National Defense Academy, he was commissioned into the Indian Navy on 1st January 1988. He is a recipient of the Param Vashisht Seva Medal, Ati Vashisht Seva Medal and Nav Sena Medal. In women's cricket, host England defeated India by 26 runs in the second T20 international of the three-match series in Bristol and levelled the three-match series 1-1 tonight. England have set a target of 169 runs for India. In reply, India could score only 142 runs for 9 in 20 overs. And in badminton, Indian men's doubles pair of Sattvic Sairaj Ranki Reddy and Chirag Shetty advanced to the finals of the Singapore Open. The Indian pair defeated world number one South Korea's duo Seo Sang-jae and Kim Won-ho in the semi-finals today. And that is the end of this news bulletin.
1: Akashvani Dilli sunthile ingraji sambad Akashvani Bolangir. শ্রোতা বন্ধু চলিত অধিবেশন বিদায় নেওয়া পূর্ব অবগত করাই দেছু আমার আগামীকালের প্রাতঃ অধিবেশনর কার্যসূচী সম্পর্কে আগামীকাল সকাল 6:05 আরাধনা ভক্তি সঙ্গীত কার্যক্রম আজর ভাবনা 6:30 7:25 শুণবে কুনি কুনি পিলা কার্যক্রম টুকুমসি এতে রয়েছে আমার প্রসিদ্ধ পর্যটন ক্ষেত্র চিলিকা ওড়িয়া ভক্তি গীত শুণবে 7:55 8:30 হিন্দি কথাচিত্র গীত ওড়িয়া চলচ্চিত্র গীত শুণবে সকাল 8:45 সকাল 9:00 শুণবে বিবিধ ভারতী কার্যক্রম এলা শ্রোতাবন্ধু আমার কার্যসূচী সম্পর্কে আকাশবাণী বলাঙ্গীর সোমরাতি 11:11 এটি শেষ করছু আমার চলিত অধিবেশন আগামীকাল প্রাতঃ 5:53 আপন মানুষ পুঁ ভেট আমার প্রাতঃ অধিবেশনের আজপ বিদায় দিও শুভরাত্রি জয় হিন্দ।